0: নব্বই একাইশ সন্তান্ন ছাপ্পান্ন ছত্রিশ।
1: বুড়ি এ বুড়ি কিনে নেওর মুখ লগায়ে বসে কি কি ভয় মির বুড়িলা আজ
2: চাড়বাড় পনি নজিকে আইসক্যো গর গহনা কিনে দিনছু ভনেকো পনি কত্তি বইসক্যো খই অহিলে সম্ম কিনে জেকো হইন
1: নরিসাও না বুড়ি গর গহনা জস্তো কুরো যা পাই তাই কিনের বন্দ বয়ন নি
2: চিন্তাই নগর্নুস না বুড়া বিশ্ব শহরকো না রেস্তান চোকমা রহেকো দীপা সুন্চাদি পসলমা সবই প্রকারকা আকর্ষক ভরপর্দ গর গহনা পাইছ নি তেহি যাও না
1: বিগত পচাশ বর্ষ দেখি সুন্দর বাজার নগরপালিকা নৌ ভোটেওড়ারমা সেবা দিতে আয়োগ র অহিলে বেশি শহরকো নারায়ণ স্থানমা শাখা রহেকো দীপা সুন্চাদি পসল তপাইহরুকে সেবামা সমর্পিত ছ।
3: হাজুর আমি কাহা শিরফুল শিরবন্দী চন্দ্রামা ঝুমকা রানীহার মাইলি তিলারি ছড়কে তিলারি চূড়া নৌগেড়ী মালা র অর্ডার অনুসর্ক গহনা বনাইনুকা সাথে রেডিমেড গহনাহরু বিক্রি গরিন্ছ। পুরানো গহনা সার্টফিট গরিনুকা সাথে রাশি অনুসর্ক পত্থর পনি পাইন্ছ। প্রোপাইটার হরি সুবর্ণকার সুদীপ সুবর্ণকার র কমল সুবর্ণকার।
2: সম্পর্ক ফোন নম্বর অন্ঠানব্বই এক ছয়ষট্টি পঁচাশি পাঁচশো বিশ অন্ঠানব্বই শূন্য ছয়ষট্টি ছয়ষট্টি এক সে বৈষট্টি শূন্য ছয়ষট্টি পাঁচ একাইশ তিন সে একাশি। দীপা সুন্চাদি পসল বিশ্বহর নগরপালিকা আট নারায়ণ স্থান লমছু লমছু।
4: কিন হাজে আনি বুড়া তোলাই ফর্কিনি করি
5: তালবারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই রাত হালেছেন বুড়ালে দেখাওনালাই হলা নি তোলাই ফর্কিনি করি হাসে কা
4: হুইন তো আমরা বালে নি তাল বারাইমাই রাখনু ভাও কে রে দাঁত অইলেসম্ম বলিয়াই ছন লোকাল কুখুরাকো হাড্ডি তো চপাউছন বুড়ালে।
6: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথেই দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিসাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
3: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশি শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর অন্ঠানব্বই চার একষট্টি বত্রিশ শূন্য শূন্য চার র অন্ঠানব্বই এক একানব্বই বিশ নশো একাশি।
6: अब बेसी शहरमै जापानिज भाषाको निशुल्क कक्षा सञ्चालन
3: जापान ट्राई होइन सियोर गरौं।
2: जापानमा अध्ययन गरेर आउनुभएका दक्ष अनुभवी प्रशिक्षकहरूबाट जापानिज भाषाको कक्षा सञ्चालन भइरहेको छ।
3: स्टुडेन्ट एन्ड ओरिजिन भिजामा जापान जाने सुवर्ण अवसर।
2: यस सुवर्ण अवसर पछि प्री प्रोसेसिङ साथै शून्य लागतमा जापान अप्लाई गरिनेछ।
6: लमजुङ एजुकेशन सेन्टर बेसी शहर नगरपालिका आठ नारायण स्थान चोक रेडियो चौतारी भएको भवन।
7: म्यानेजिङ डाइरेक्टर कर्ण गुरुङ सम्पर्क नम्बर शून्य छैसठी पाँच नब्बे दुई सय उनान्सय मोबाइल नम्बर अन्ठानब्बे पाँच साठी साठी दुई सय उनान्सय।
8: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी एकानब्बे थोप्लो चार मेगाहर्ज।